0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সেরবি ইথর গাইছন্তি প্রাণ মিতলি মন খোলি কহিচা, দূরে কি মতে ভুলিবু সতে মোরাণ তোতে কহিযা।

তারি হাতরে সংসারর ডোরি, সে সুখ দিয়েছে সি দুঃখ দিয়েছে, সি জীবন নৌকা কু আগুক টাণি নেউছি, সেইপাই তো এককার হওয়া ভক্তর সহিত সে বাহারি আসুচন্তি, প্রস্তুত হেউচন্তি বড়দাণ্ডকু আসিবাকু। সে চেতনার উপকার কোটি ব্রহ্মাণ্ড ঠাকুর ভক্ত ভাবরে সে বন্ধা, অপূর্ব তাঙ্ক লীলা তাঙ্করি পাই তো ওড়িয়া ঘরর কুড়িয়া উজ্জ্বল, সে ভাবরি সে ভক্তিরি সে হসরি সে লোহরি এবে প্রস্তুত বড়দাণ্ড, প্রস্তুত নন্দীঘোষ তাড়ধ্বজ পুণি দর্পদলন, প্রস্তুত বস্ত্র রঙ্গ অলঙ্কার সুসজ্জিত, আসিবি বসিবে সিয়ে তিনি দিও উপরে প্রভু শ্রীজগন্নাথ দেবী দর্শন, আও তাঙ্কর সেই দর্শন পাই ব্যাকুল ভক্ত মন প্রাণ, ব্যাকুল বড়দাণ্ড, ব্যাকুল বালি গুড়ি মাটি।

জাতিরে কিরাত মুহি মোর নাম জরা, ধনু শাস্ত্র শিখি হেবি ত্রিভুবনে বিরা, মাণিক পাটনা বেণ্টকারে বাস করি বহুকাল রহিছি মুহি, অকণ্টক পুরি মোর শত্রু ভয় নাহি। বনে প্রবেশন্তে আজি মৃগয়া কারণে, প্রথমরে গণ্ডা দ্বিতীয়রে বারা দুই, তৃতীয়রে মৃগ গোটি কলিমু শিকার, যায় বারুণারে প্রবেশ মু ভেটিন দ্রোণকু, গণ্ডা ভার গোটি তাঙ্ক পাদে দেই ভেটি, গুরু রূপে বরি তাঙ্কু শিখিবি মু অজনা বিজয়।

0: মহাশয় হে।
1: যাও দূত, দ্রব্য মানে নেই সঙ্গে শিষ্যঙ্ক গহণে, পৌঁছিবি যথাকালে কার্য সময়রে।
2: জে আজ্ঞা আচার্য।
1: শুনিল তো শিষ্যগণ যাহা সবু কহিগলা দূত?
3: আম্ভে কি করিব আজ্ঞা হেউ গুরুদেব।
4: যা।

0: ধন্য ধন্যবশ চরা প্রীত হেলি দেখিত সাধনা
1: কিঙ্করকু স্থান দেই তব শ্রীচরণী ক্ষমা করি দেব গুরু থিলে মোর দোষ
0: উঠ উঠ বশ্চ জরা যাহাকু মারিণ করিয়াছু ধরাশাই অটন্তি সে শতপুত্র ধৃতরাষ্ট্রঙ্কর তু যেপরি প্রিয় মোর সেহিপরি অটন্তি সে প্রিয় বঞ্চাই পারিলে তাঙ্কু দেইন ঔষধি জাণিবি সাধিছু বিদ্যা জনা যিব সিদ্ধি
1: তবা দেশ শিরোধার্য গুরু ঔষধি মন্ত্রকু জপি নিক্ষেপুচি বাণ বঞ্চিবে ক্ষণি সর্বে কুরুপুত্র গণ
0: সাধু সাধু উঠ উঠ দুর্যোধন উঠ সর্বে কুরুবীরগণ চাহি দেখ সম্মুখরে উভা যে কিরাত বঞ্চাইছি প্রাণদান দেইন তুম্বঙ্কু সে মধ্য শিষ্য মোহর নাম তার জরা
2: বন্ধ কর গুরুদেব লজ্জা লাগু নাহি মুখে কহুচ এ কথা পরশুরাম সমগুরু অটন্তি আপন আপনকু সেবা করি বৃথা হেলা আম্ভ পরিশ্রম সামান্য কিরাত হস্তে হেলু আম্ভে হত ঠিক ঠিক এ জীবন ঠিক সাধিবা এ ধনুর বিজ্ঞামান
0: স্থির কর চিত্ত দুর্যোধন বেনি ভ্রাত একাপরি সাধি এক বিদ্যা রণকল দুহে এথি কিবা অভিমান গুরু এক বিদ্যা এক এথিরে তো নাহি ভিন্না ভিন্ন পার্থক্য এতিকি হে অজ্ঞান করি তুম্ভে যুদ্ধ কল যহু কিরাত জিনিলা তুম্ভে হল পরাজিত এথিপাই অভিমান ন করিণ বাবু শ্রাদ্ধ লাগি ফেরি চাল হস্তিনাপুরকু
2: তথাপি মু কহে শুণ গুরু আজি যে অপমান মিলিলা আম্বঙ্কু তহির ক্ষতি পূরণ করিবে আপন চালন্তু
1: গুরুদেব
0: কহ জরা কি কহিবু বসছ
1: তুম্ভঙ্কু সর্বদা পূজি সাধিলি যে বিদ্যা নদেলে দক্ষিণা তার হইব কি সিদ্ধি করে তেণু নিবেদন মাগন্তু দক্ষিণা দেবী শ্রদ্ধারি মোহর
0: কিন্তু জরা কহুছু স্বইচ্ছারে দেবাকু দক্ষিণা মাগিলে পছকু হেবু নাহি তো অধীর না।

0: বেশ, দক্ষিণা দেওয়া যে বড়াইছু মন, স্বচ্ছ মনে কর দান বাম হস্ত বৃদ্ধাঙ্গুলি তোর।
1: গুরুদেব, চিন্তা নাহি, চিন্তা নাহি সে বিষয়ে জরা হৃদয়রে, তবা দেশ শিরোধার্য গুরু, অবিলম্বে সত্য মোর করুচি পাড়ন।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970 কেতোটি ভজন এবং আধুনিক গীত। প্রথমে দেবস্মিতা মিশ্র কণ্ঠে ভজন রচনা করেছেন ক্ষীরচন্দ্র পোথাড়। পতিত তারণ শরণ রক্ষণ আহে প্রভু মহাবাহু।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: প্রচার করছো দাসকাঠিয়া গীত, পরিবেশন করেছেন মাটিয়া সাহু এবং সংসারী পণ্ডা।

0: তপস্যা দেখি ব্রহ্মাসি পাইগলে
1: পহঞ্চি গলে
0: কলে রাজা
1: বাস
0: তপস্যার শান্ত হয়েছি কি বর মাগুছু মাগে
1: আহা
0: রাজা সেটি কোন কলা
1: কোন কহুছি
0: ব্রহ্মাঙ্গু কহিলা মু সেমিতি বর মাগিবিনি
1: আউ কেমিতি তোর দরকার
0: সূর্য উদয় ঠারু যে অস্ত হেবা যায় বর মাগুথিবি মতে
1: দেব হে নিশ্চয়
0: ব্রহ্মাণ্ড তপস্যার শান্ত হয়েছন্তি
1: আহা
0: তাহলে হও মাগে দেবী
1: নিশ্চয় দেবী
0: প্রথমরে এই

0: ডা ছুই
1: হিজা যজ্ঞ
0: আচ্ছা
1: ব্রহ্মাঙ্গ তে কহি দেলে
0: আচ্ছা
1: ব্রহ্মা কলে তো মরণ ভূত কহি দউছি শুনি
0: ঠিক আছে
1: ভ্রমর গোটিয়ে আনি রাজা হস্তে দেলে
0: আচ্ছা
1: ভ্রমরটা মরিলে তু মরিবু
0: কইলেন
1: এ হলো তোর মৃত্যু ভেদ
0: আচ্ছা
1: যা যোদিন ভ্রমর মরিব সেই দিন তুই কা মরিব
0: ঠিক আছে
1: হ্যাঁ ভ্রমর কো ধরি

0: যদি সে মতে আদেশ দেবে
1: মু আপনার সহ বিবাহ হই পারে
0: হেলে চন্দাসুর বিচার কলা কি যে মানে এর মন অছি
1: নিশ্চয়
0: তে কথা রহিলা ঋষিঙ্গ পাখরে
1: নিশ্চয়
0: পরে কৌশল কলা চন্দাসুর
1: কলা
0: অঙ্গুষ্ঠী।

0: নবীন সুন্দর হে পতিত পাবন
1: তোর বাপ হব তোর না সুর তা সময় কেমিতি বাহা হব
0: অন্যায় হব
1: যে মানে পচলা কেমিতি বাপ হবে
0: মতে কি বুঝাই দিও
1: নারদ কল তু তু তে জন্ম হলু তোতে গন্ড দোষ লাগিলা
0: নিশ্চয়
1: যৌ কিশ মান কথারে
0: আচ্ছা আচ্ছা
1: সে কহিলে যে এ ঘরে রহিলে বড় অমঙ্গল হব
0: নিশ্চয়
1: তেমন তোতে জঙ্গলে আনকি ফিঙ্গি
0: দেখি চালি যাইছিলে
1: তুমি মানে তোঠো দোষ হরণ করে আশ্রমে পালন
0: করুছন্তি
1: জন্মিত বাপা চন্দাসুর পালন বাপা হলে কি অত্রিমুনি
0: আচ্ছা ঠিক আছে
1: তবে এ তাঙ্ক সঙ্গে কেমিতি বিবাহ
0: আচ্ছা আচ্ছা
1: তুই বঞ্চিছু বলে জানিলে সে তোর জীবন রে মারদ
0: আচ্ছা ঠিক আছে
1: যে মানে এই দুই কথা বিচার কলা কলা কি পরিচয় দেলে মো জীবন গলা
0: হেলে
1: পরিচয় নদে বাহা হলে ইজত গলা
0: নিশ্চয়
1: হ্যাঁ তবে এত কলে কথাটা কহিছি কোন
0: কোন হেলা
1: হ্যাঁ সেতে নারদ বইলে
0: আচ্ছা
1: নারদ বইলে শুনো যে

0: ভেটিলাঙ
1: নজানিলা পরি
0: ঘুরি ফিঙ্গি দেলাঙ্গা
1: ঘুরি দাঁড়িয়ে থাকি
0: কইলা
1: এ মুন্ড উপরে রক্ষিতা
0: গঙ্গা নিরঙ্গ
1: হরি মদন
0: চলিলা বাহারঙ্গ
1: আশ্রমে যাই
0: পরবেশ হেলাঙ্গা
1: পদ্ম ফুল উপরে পানি
0: পৌঁছাইলাঙ্গা
1: যেতবেলে পানি ছিঞ্চিলা বীরব জীবিত হইলা পদ্ম বরাব
0: হারঙ্গ।

গাঁ এবং ঠিকানা লিখে আম পাখক পঠান্তু 09495963210 নম্বরে। নম্বরটি পুনি থরে কহি রাখুছি 09495963210 নম্বরে। তেবে শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু এবং মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুনন্তু। আমি রইলু আপনমানকর এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু আপনার এসএমএস আসা ভিতরে মু আপনার কিছু কথা কহিবি বা কিছু সূচনা দেওয়া চাহুচি। সূচনাটি হচ্ছে যে প্রত্যেক দিন আমার দুই গোটি কার্যক্রম প্রচারিত হচ্ছে, মঞ্জুল মধ্যাহ্ন এবং চিরহরিত। তেবে মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রম প্রচারিত হচ্ছে দিন বারোটার দিন গোটাই যায় এবং চিরহরিত কার্যক্রম প্রচারিত হচ্ছে অপরাহ্ন চারিটার অপরাহ্ন চারিটা পঞ্চাবন যায়। তেবে মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে আমি কেবল ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত আপনার অনুরোধে শুনে থাকু। ঠিক সেমিতি চিরহরিত কার্যক্রমে ওড়িয়া লঘুসঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনে থাকু আপনার অনুরোধে এসএমএস মাধ্যমে। এই দুইটি কার্যক্রম ভিন্ন ভিন্ন এবং স্বতন্ত্র না। মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে আমি আপনার শুনেপারু অনুরোধর ওড়িয়া লঘুসঙ্গীত বা ওড়িয়া আলবম গীত না। চিরহরিত কার্যক্রমে আমি শুনেপারু আপনার অনুরোধে ওড়িয়া হিন্দি কিংবা ওড়িয়া কথাচিত্রর গীত। এই দুইটি কার্যক্রম শ্রোতাবন্ধু ভিন্ন ভিন্ন, তেণু এই ভিন্নতাকে আপনার বুঝবে বলে আশা করছি। তেণু পুঁ থ অনুরোধ করছি, এণিকি আপনার মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবাই এসএমএস করবে এবং চিরহরিত কার্যক্রমে ওড়িয়া লঘুসঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুণবাই এসএমএস পঠাইবে। অনুরোধ রহিলা।

0: Iranian coastal defense systems, missile and drone sites, and maritime capabilities. Iran acknowledged the strikes but did not report any casualties or damage. Iran responded with attacks targeting Bahrain, Jordan, and two tankers associated with the United Arab Emirates traveling through the strait, killing one mariner and injuring eight others. In men's cricket, the Indian team will take on hosts England in the first one-day international of a three-match series in Birmingham at 3:30 p.m. today. In FIFA World Cup, France will take on Spain in the first semi-final at Dallas Stadium in Texas, U.S. tonight. France reached the semi-finals after defeating Morocco 2-0 in the quarterfinals, while Spain advanced with a hard 4-2-1 victory over Belgium. Domestic equity benchmark indices traded lower today, tracking weak global markets after a sharp rebound in crude oil prices to $85 per barrel mark amid escalating tensions in West Asia. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুনন্তু কেন্দেরা গীত, পরিবেশন করেছেন মহেশ প্রসাদ নায়ক।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই, তেবে প্রথম এসএমএস টি পঠাই ভুবনেশ্বর পূজা শুণবাকে চাইছেন আলবম পুনে জহ্নর মহম্মদ অজিজ গাই গীত মথারে দিয়ে পাট ওঢ়ণী আসব যেবে সাজি মোরাণী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী সেমিস্টে আসিছি খোর্ধারু পঠাইছেন্তি ওসিন, তেবে শুনিবাকু চাহিছেন্তি শক্তি মিশ্র গাইথিবা গীত কাহা পাদ শবদরে নিত ভাঙ্গিগলা মো নিত ভাঙ্গিগলা আলবম এ সালু। তেবে ওসিন, আপনার অনুরোধের গীতটি প্রচার করুছু আপনার পাই।

0: জ্ঞানীকে অনুসন্ধান করে জ্ঞান সংগ্রহ করা কষ্ট
1: কষ্ট
0: দ্বাপরে যজ্ঞ মেবাহু দ্বাপর যুগের যজ্ঞ কে ঘিও রেট কেতে হল ক্ষীর দহি কেতে হল ব্রাহ্মণকর পারিতোষিক কেতে হল যজ্ঞ করি হব তেমন সে সময় যেতে খরচ হোলা কলিজুর না দান মহত নামদান কিংবা নাম গ্রহণ কিংবা নিজ ন খাই অন্য দয়া করি এক ভাবে ভাবু এক ভাব অর্থ রাম কো কৃষ্ণ কো ঈশ্বর কো আল্লাহ কো যাহা কু ডাক নারায়ণ কো গোবিন্দ কো তেত্রিশ কোটি দেবতার যাহা কু ডাক কিন্তু এক মন এক প্রাণ দরকার না মতবাদ আসিলা অভিরাম পরমহংস কহিলে আরে হে মানবর পূজা হি দেবতার পূজা কাহিকি সকল ঘটরে

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: শুনন্তু কেতোটি ভক্তি গীত প্রথমে কণ্ঠদান করিছন্তি জ্যোৎস্না দাস শিল্পী গাইছন্তি রজনীকান্ত নায়কঙ্ক রচনা

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: ভীম ভোইঙ্ক রচনার পরবর্তী ভক্তিগীত গাইছেন কৃষ্ণচন্দ্র রায়।

শ্রোতা বন্ধুমানের কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু ভক্তিগীতা।